অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে ঠাব অনন্ত পতে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কটিব।

কলি ভাঙ্গি সত্য হব নির্ণয় বনে ধ্রুব কলি ভাঙ্গি সত্য হব নির্ণয় বনে ধ্রুব দ্বাদশ বারে কোটি ভগতি গ ভণে ভীমহীন কন্দ নভজিলে পাদবিন্দ ভণে ভীম।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায় উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হিন যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা বর্তমান কার্যক্রমের পরবর্তী ভক্তিগীত কপিল বোলিন গাই সে সদা সর্বদা, কণ্ঠদান করেছেন দিবাকর মহান্তি পুরাতন রচনার।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আকাশবাণী রাউরকেলার স্বাস্থ্য ও জীবন কার্যক্রমক। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইন এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমে রয়েছে আকাশবাণীর 90 বর্ষ সম্পর্কে বার্তা। স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা সচেতনতা হি এইডস ঠারু দূরতা এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষী এবে রয়েছে এক বার্তা।
1: নমস্কার, মো না খগেশ্বর ওঝা, মু জনে প্রাকৃতিক চিকিৎসক এবং যোগ প্রশিক্ষক। আকাশবাণী হচ্ছে যেমনি প্রত্যেক লোক নিঃশ্বাস ন নেই বঞ্চি পারে নি, সেমনি প্রত্যেক লোকের হৃদয়ে আকাশবাণী রয়েছে বলে আমি অনুভব করু। বড় সুখর কথা, 90 বর্ষ পূর্তি আসি পৌঁছিছি। তেণু বহুজন হিতায়ক, বহুজন সুখায়, এটা বাস্তবিক বহুত লোকঙ্কর সুখ আর বহু লোকের হিতরে আকাশবাণী লাগি রয়েছে। গোটে মানুষ জীবনকু বাহ্য পরিবেশ, গোটা সুন্দর পরিবেশ দেওয়া যা যা আবশ্যক সবু ক্ষেত্রগুলি আকাশবাণী ক্রিয়াশীল করছি। আমার সমস্তে খুশি, আমার অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী 90 বর্ষ পূরণ করেছি। এথিপাই আকাশবাণীকে আমি হৃদয়ের সহিত অভিনন্দন জ্ঞাপন করছি।

0: শ্রোতা বন্ধু, এইচআইভি ভূতাণু জনিত স্বাস্থ্য সমস্যা হেউছি এইডস। এই এইডস কু প্রতিরোধ করিবা পাই বা এইচআইভি ভূতাণু কু রোকিবা পাই টিকার আবশ্যকতা রহিছে। সারা বিশ্বরে এথিপাই গবেষণা জারি রহিথিলে মধ্য এপর্যন্ত এহার সফল টিকা উদ্ভাবিত হইপারি নাহিঁ। তেবে গবেষক মানুষ এই দিগরে উৎসাহিত করিবা লক্ষ্যরে প্রতিবর্ষ মে মাস 18 তারিখরে বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি টিকা সচেতনতা দিবস পালিত হয়ে আসুছি। এই পরিপ্রেক্ষীরে স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে সচেতনতা হি এইডস ঠারু দূরতা। এই বিষয়ে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি রাউরকেলা সরকারি চিকিৎসালয় স্থিত আইসিটিসি কেন্দ্রর পরামর্শদাত্রী পুষ্পারাণী মিশ্র। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছু আপনার স্বাস্থ্য ও জীবন কার্যক্রমকে।
1: ধন্যবাদ।
0: তবে ম্যাডাম, বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি টিকা সচেতনতা দিবস প্রতিবর্ষ মে মাস 18 তারিখে পালিত হয়ে থাকে, এই দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে কিছু কহবে?
1: বিশ্ব এইডস দিবস আমি প্রত্যেক বর্ষ ডিসেম্বর 1 তারিখে পালন করছু। এবং ইয়ে হল বিশ্ব এইডস প্রতিষেধক টিকার দিবস, এহা প্রত্যেক বর্ষ মে 18 তারিখ দিন পালন করা যাচ্ছে। 1997 মসিয়া যেতবে মোরগান স্টেট ইউনিভার্সিটি ফংশন চালা, সেতবে বিল ক্লিনটন তা উপরে ভাষণ দিয়ে এই মে 18 কু ডিক্লার করে, তাপর বর্ষ ঠার মানে 1998 মসিয়া ঠার আমি এই দিবস কু বিশ্ব এইডস ভ্যাকসিন ডে ভাবে পালন করে আসুছ, এবং প্রতিবর্ষ এহা পালন করা যাচ্ছে। কাহিকি পালন করা যাচ্ছে না, ইয়ার অনেক কারণ রয়েছে। আমি জানিছন্তি যে এপর্যন্ত এইডস এইচআইভি ভূতাণুর ভ্যাকসিন বাহারি নাহিঁ বা প্রতিষেধক টিকা বাহারি নাহিঁ, কিন্তু আমি কহুছু সচেতন রহিলে আমাকে এইচআইভি আসিব নাহিঁ। তো এহা সত কথা, কিন্তু এহা পালন করিবার উদ্দেশ্য হলা আমি প্রত্যেক যে কি এই দিগরে কার্য করুছি তাকে উৎসাহিত করিবা, এবং যেমানে এই ভ্যাকসিন উপরে গবেষণা করছন্তি তাঙ্কু আমি উৎসাহিত করিবা। আমি জানিবা যে এইটা টু প্রমোট এন্ড কন্টিনিউইং অর্জেন্ট নিড ফর এ ভ্যাকসিন টু প্রিভেন্ট এইচআইভি এইডস, এহা বহুত জরুরি যে এহা ভ্যাকসিন আমাকে দরকার। দেখন্তু করোনা আসিলা তা পাই মধ্যে ভ্যাকসিন বাহারিলা, কিন্তু এইচআইভি পাই এপর্যন্ত বাহারি নাহি। কাইকি না, এই এইচআইভি ভাইরাস সবুবেলে তার আকার এবং তার ইয়ে চেঞ্জ আনুছি, তাকে বাহার করিবা কু গবেষক মানুষ কষ্ট হচ্ছে। সবু দিগরে সমস্তে এতে লাগিছন্তি, কিন্তু বর্তমান পর্যন্ত কোনোসি সাকসেসফুল হই নাহান্তি। হোপ ফর দ্য বেস্ট আমি কৌছু 2030 সুদ্ধা আমি পৌঁছি পারিবা। গবেষণারত বৈজ্ঞানিক মানে দিন রাতে চালিছন্তি, কিন্তু আউ গোটে দিগরে দেখিলে এহা প্রিভেন্টেবল, আমি যদি মানিকি চলিবা প্রিভেন্ট করি পারিবা। তেণু আমি প্রতিষেধক বি দেখুছ, কিন্তু আমি কিপরি প্রতিরোধ করে পারিবা সে উপরে আমি বিশেষ ভাবে ধ্যান দেওয়া দরকার। তো প্রতিরোধ পাই আমি বিভিন্ন প্রকার কার্যক্রম করা যাচ্ছে প্রত্যেক স্টেজে, এবং আমি সমস্তে লাগি পড়িবা এহাকো কিপরি প্রতিরোধ করে পারিবা। প্রতিরোধ হি এহার মুখ্য, কাহিকি না আমি যে এইচআইভি এইডস যে দ্বারা বাপুছি তাকে আমি নিজ হাতে প্রতিরোধ করে পারিবার সমর্থতা আমার দেহরে অছি। তো এই দিন আমি পালন করিবার আহুরি গোটে উদ্দেশ্য হল সচেতনতা কার্যক্রম। কেউ মানে সচেতন হবে না, আমি কেউ মানুষ এইথরে ইনক্লুড করছু প্রত্যেক ভলেন্টিয়র্স, প্রত্যেক কমিউনিটি মেম্বর্স, এবং যে হেলথ প্রফেসনাল মানে বা যে মানে স্বাস্থ্য ক্ষেত্রে কার্য করছেন এইচআইভি এইডস কু নেইকি মধ্যে কার্য করছেন, তা সঙ্গে সঙ্গে যে বৈজ্ঞানিক মানে দীর্ঘ বর্ষ হলানি করি আসুছেন এবং আগকু করিবে সেই মানুকু প্রোৎসাহন দেবা পাই আমি এই দিবসটি কু পালন করুছু। তাহলে কোন হব না, সেমানকু মধ্যে উৎসাহ আসিব,
0: সেমানে উৎসাহিত হবে,

0: ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং তা সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেসন এবং পর্সন, যে ব্যক্তি চেষ্টা করুছি যে মতো এইচআইভি ন হোক এবং যে ব্যক্তি এইচআইভি অলরেডি আক্রান্ত হয়েছি সেমানে কিপরি ভাবরে সুস্থ রইকি অন্যকু ব্যাপিব না সেপাই চেষ্টা করছেন। তেমন যদি আপনার কহবে এটা প্রত্যেক ক্ষেত্রে লাগু হচ্ছে, যদি ইন্ডিয়ার কহবে আমার নাকো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেসন রয়েছে, সে হচ্ছে এই এইচআইভি এইডস কু কন্ট্রোল করছে, সেই ভাগ প্রত্যেক রাজ্যের অছি এইডস কন্ট্রোল সোসাইটি এবং প্রত্যেক জেলার মধ্যে অছি ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল এন্ড প্রিভেনশন অর্গানাইজেসন। তো আমি ইউনিট যেটা কি আমি তা অন্ডরে আমার আইসিটিসি, এসটিআই, এনজিও সব রয়েছেন, সমস্তে এ দিগরে কাম করছেন।
1: তবে ম্যাডাম, এইডস র না শুনিবা মাত্রকে অনেক আতঙ্কিত হয়ে পড়ন্তি, এই এইডস কোন এবং এহা কেতে মারাত্মক বলি কইবে?
0: এইচআইভি এইডস রোগ নহে, এইডস হলা অবস্থা।
1: আজ্ঞা।
0: এবং এইডস কইবাকু গলে যে ভূতাণু দ্বারা এহা আসুচি তাকো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরস কুয়াযায়, এবং যাহাকি মানুষের প্রতিরোধক শক্তি এহা নষ্ট করি দিয়ে। তো নষ্ট করেদেলে কোণ হব আপনার বি জাঁচান যে যেকোনসি রোগ হব শীঘ্র ছাড়ব না। তো তা দ্বারা কোণ হুয়ে না বিভিন্ন প্রকার রোগ লক্ষণ আসব, যেতবে লক্ষণ সব আমার দেহক আসুচি সেতবে কোণ হচ্ছে না গোটে অবস্থা এমিতি আসি যাচ্ছি, সেই যে অবস্থা কু আমি এইডস বলে কুছু। তো যাহার যাহা এইডস আমি কুছু আমি জাঁ রক্ষা যে তা দেহ মধ্যে এইচআইভি ভাইরস রয়েছে, বহুত এমিতি বি রোগ অছি যাহাদ্বারা কি ইমুনিটি কমি যায়, যেমনি করোনার মধ্যে আপনার ইমুনিটি কমি যায়, বহুত রোগ অছি সেমতি ইমুনিটি কমি যাব, কিন্তু যদি এইচআইভি ভাইরস না তাকে আমি এইডস কহবা না। এইচআইভি আসলে এইডস হচ্ছে তো মারাত্মক, আমি যদি জনে এইচআইভি রহিবা সত্ত্বে যদি সুস্থ জীবনশৈলী অতিবাহিত করে পাব তাহলে সে ভালরে রহব, সেমতি মারাত্মক নুহে আগে থিলা, কিন্তু বর্তমান যেহেতু এইচআইভি ম্যানেজেবল হয়ে গলানি এবং এইচআইভি ভাইরস ন বড়িবা পাই ঔষধ মধ্যে তার রয়েছে। এইটি গোটে কথা কই রাখিবি যে গোটে হলা থেরাপিউটিক পোর্শন, গোটে হলা প্রিভেনশন। এই যে এইডস ভ্যাকসিনেশন ডে রে আমি কোন করছু না, আমি সচেতনতা করছু এবং থেরাপিউটিক মানে আমি তাকে ঔষধ মধ্যে দেছু। এইচআইভি ভাইরস আম দেহক গলে যে রোগ প্রতিরোধক শক্তি নষ্ট করে দেছি তাকে ন বড়িবা পাই আমার গোটে এআরটি মেডিসিন রয়েছে, আন্টি রেট্রোভাইরাল থেরাপি, সে মেডিসিন খাইলে কোণ হব না, সে এইচআইভি পজিটিভ লোক জীবনসারা তা খাইবাকু পড়িব, খাইলে কোণ হব না সেটা বড়িবাকু সে দিয়ে নাই, তার ইমুনিটি পাওয়ার মধ্যে ধীরে ধীরে বড়ি থাকে, তেমন সে সুস্থ হয়ে বহু দিন পর্যন্ত জীবন অতিবাহিত করে পার।
1: তবে এই যে এইডস সম্পর্কে কহিলে এইডস র কারণ কোণ আউ এহা সান বড় তথা বিশেষ করে কেউ মানুষ হবার সম্ভাবনা রয়েছে?
0: সান বড় ছুয়া গরিব ধনী এহা সমস্ত হইপারে। এহা চারিটি মাধ্যমে আমার দেহক আসুচি, প্রথমটি হেলা সংক্রমিত রক্ত যদি নেলে আমি ট্রান্সফিউজন, যেত ব্লড ট্রান্সফিউজন হচ্ছে বা আমি রক্ত দরকার পড়ুছি আমি কোণ করছু না রক্ত দেহক আমার যাচ্ছি, আমি ট্রান্সফিউজন হচ্ছে, তো সেতবেল যদি কাহার রক্তরে এইচআইভি ভূতাণু রয়েছে এবং সেই ভূতাণু থাকা সত্ত্বে আমি সেই রক্তকু ট্রান্সফিউজন হেলা তাহলে কোণ হব না আমার দেহরে মধ্যে সংক্রমিত হব। দ্বিতীয়রে হেলা অসুরক্ষিত যৌন সম্পর্ক যদি এইচআইভি ব্যক্তি সাঙ্গে রখাগলা তাহলে মধ্যে আসিপারে, শারীরিক সম্পর্ক রক্ষা হচ্ছে কোটি না হোমোসেক্সুয়াল বা সমলিঙ্গি যৌন সম্পর্ক এবং অসমলিঙ্গি যৌন সম্পর্ক, যদি কার এইচআইভি অছি তা সঙ্গে শারীরিক সম্পর্ক রখাগলা তাহলে আসিবার সম্ভাবনা থাকে। তো বাহাঘর আগরু কাহা সঙ্গে শারীরিক সম্পর্ক রখিবা না, বাহাঘর পরে স্বামী স্ত্রী ভিতরে সম্পর্ক রখিবা যে কি এইচআইভি নেগেটিভ থিবে, এবং যদি কি শারীরিক সম্পর্ক রখুচি তাহলে কন্ডম নিয়মিত ভাবরে ঠিক ভাবরে ব্যবহার করিবা নিহাতি দরকার। তৃতীয়রে হেলা মার যদি অছি শিশুকু আসিবার সম্ভাবনা থাকে, গর্ভ সময়রে আসিপারে, জন্ম দেবা সময়রে আসিপারে এবং স্তন্য

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, অষ্টাঙ্গ যোগ বা যোগাসনরে অন্যতম লোকপ্রিয় প্রকার হেউছি প্রাণায়াম। এহা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকু ঠিক রখিবারে সহায়ক হইথায়। যোগর জনক ভাবরে বিবেচিত মহর্ষি পতঞ্জলিঙ্ক সংজ্ঞা অনুযায়ী প্রাণায়াম হেউছি নিঃশ্বাস প্রশ্বাসর যোগ কলা, যাহা শ্বাসক্রিয়া সম্বন্ধীয় অঙ্গগুড়িকু ক্রিয়াশীল করিথায়, যাহা ফুসফুস এবং শ্বাসক্রিয়ারে শুদ্ধ প্রক্রিয়া সহিত মানসিক, শারীরিক, ভাবনাত্মক এবং আচরণগত স্বাস্থ্য পাই মধ্যে লাভদায়ক হইথায়। প্রাণায়ামরে নিঃশ্বাস নেবা এবং প্রশ্বাস ছাড়িবা পাই তিনোটি কার্য আছে। তেবে বিভিন্ন প্রকারর প্রাণায়াম রহিছে, যাহাকি শরীরকু সুস্থ রখিবা সহ দীর্ঘায়ু করিথায়। প্রাণায়ামর নিয়মিত অভ্যাস শ্বাসক্রিয়া পাই অনেক লাভদায়ক হইথায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, সতর্কতা, সচেতনতা তথা সাবধানতা হেউছি সবুঠু বড় সুরক্ষা কবচ। এতিকিকু প্রত্যেকে বুঝিপারি নিজের স্বাস্থ্য প্রতি যত্নবান হইপারিলে বিতাই হেব এক স্বাস্থ্যকর জীবন। এথিলা শ্রোতা বন্ধু আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম। তেবে আজির অধ্যায়টি আপনার কিপরি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবাকু জমারু ভুলিবেনি। আমার ঠিকনা স্বাস্থ্য ও জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতা বন্ধু আজিপাই এতিকিরে রহুছু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: শ্রোতা বন্ধু, টিকে পূর্বরু গীতটি শুণুলে କ୍ୟା କେହନା ଫିଲ୍ମରୁ କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ଅଲକା ୟାଗ୍ନିକ ଏବଂ ଉଦିତ ନାରାୟଣ। ଶୁଣିବା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପରବର୍ତ୍ତୀ ଗୀତ ହଲଚଲ କଥାଚିତ୍ରରୁ ଗାଇଛନ୍ତି ଉଦିତ ନାରାୟଣ ଏବଂ ସୁଜାତା। ରଚନା ସମୀର।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নুহ অপা, সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: শ্রোতা বন্ধু, শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। পরবর্তী ভজনটি শুনবা বিজয় কুমার মিশ্র কণ্ঠে পুরাতন রচনার।

জিলাহালতাল রাতে 7:25 কালি শুনবে সুন্দরগড় জেলা সম্পর্কে কিষাণবাণী কার্যক্রম রাতে 7:30 এতে শুনবে লাভজনক তরভুজ ও পনিপরিবা চাষ সম্পর্কে চাষী ঘাসী কিষাণ সাক্ষাৎকার রাতে 8:00 হেলো রাউটল কার্যক্রম রাতে 8:30 সিনে সঙ্গীত কার্যক্রম রাতে 9:15 শুনবে বিবিধ ভারতী কার্যক্রম রাতে 10:00 লোকগীত কার্যক্রমে শুনবে ভাগবত পরিবেশন করছেন গজেন্দ্র প্রসাদ দেব এবং সাথী পরে পরে 10:30 শুনবে রূপক বিন্দুরু সিন্ধু যায় রচনা অশোক কুমার রাউত প্রযোজনা জয় কুমার প্রধান সহযোগিতা শঙ্কর প্রসাদ সাহু এবং কুণাল কুমার প্রধান এছাড়া শ্রোতা বন্ধু আমার আগামীকাল অধিবেশন প্রসার ভক্ত কতোটি কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী রাউরকেলা।

0: চাষী ভাই বহন মানে আপন মানকে আপন মানকর শশী বহন আর মঙ্গলু ভাইর জুহার আর স্বাগত আপন মানকে আজ আমার ক্ষেত খমার কার্যক্রম মন
1: দাদা কাহিকিন পূর্ভা কালু
0: হই
1: কেতনে কেতে সবু বেমার সেমার মানে আমার অজা বুড়ু মানে দেখি আসিছন ইহাদে আমার সময় আমি দেখুছু ফের আমার আগামী পিঢ়ি সেমানকে বি সে সবু দেখাবার কে মিলবা
0: বিলকুল বিলকুল তো ই যেন বিমারি মানে তো জনসংখ্যা বড়ুছে পরিবেশ খারাপ হউছে আর সে ভিতরে অনেক ই যেন মাইক্রো অর্গানিজম মানে অণুজীব মানে ফের আমার যেন ধরা পৃষ্ঠ তাপমাত্রা কে নেই করি বা যেন পরিবেশ কে নেই করি সেমানে জন্মুছ নুয়া নুয়া ভি আর কিছুটা মানে পরিবর্তন হইকরি মানে মডিফাই হইকরি ফের আসুছন আর সে মানে আমার শরীর কে যেতেবেলে আঘাত করুছন বা চাবুছন বা অনেক প্রকার যেন প্রসেস হচ্ছে সেইথিরে আমার শরীর ভিতরে আসলে আমকে বিভিন্ন প্রকার বিমারি মানে হেউছে
1: দেখো দাদা এই খবর মানে তো আজকাল যাহা ভি শুনবার কে পড়বার কে মিলুছি সে ভিতরে এই কিছুদিন আগরু মোবাইল রে দেখলি গুটে খবর টে যে পানি রে গাধলা বেলে মানে আমার পোখের অছে নয়েত হেলা এইসব জায়গায় যেতেবেলে আমি গাধুছু সে জায়গায় গাধলা বেলে সেন কিছু গোটে জীবাণুটা অছে যেটা কি আমার দেহ ভিতরকে প্রবেশ করি করে সিধা আমার ব্রেন কে বলি যাচ্ছে আর সেন মানে আমার বডিটা এতে হিসাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সেথিনু মৃত্যু বি হচ্ছে তো কেতে সত কেতে মিছ সেটা তো আমি ইহাদে তো নি জানবার হেলে ই যে জলাশয় মানে অছি যেটাকে আমি কহে যে প্রাকৃতিক উৎস সেটা সে জায়গা থেকে আমি খুঁজুছু যে কেবে আমাকে মৌকা মিলবা সেনকে জিমা গাধমা
0: বিলকুল
1: হেলে ইহাদে এমতা সবু শুনবার কে মিলুছে যে সেটা সত হোক কি মিছ হোক ভাববার কে পড়ুছে যে সতে গাধবি কি নি গাধে বলি
0: বিলকুল বিলকুল তো ই যে বিভিন্ন প্রকার সমস্যা মানে স্বাস্থ্য কে নেই করি বা আমার হেলথ কে নেই করি যে হেউছে আর তার লাগে আজকাল ই যে মেডিকাল সাইন্স কানা করুছে কি কানা কানা সবু ই যে শরীর থি আমি দেমা মানে ইঞ্জেক্ট করমা বা ইঞ্জেকশন দেমা বা অলগা প্রকার যে টিকাকরণ আছে সেটাকে আমি দেমা হলে ই যে এত সব যে বিমারি মানে আসুছে তাকে মনুষ্য শরীরটা কানা করে পারবা প্রতিরোধ করে পারবা তাকে অটকাই পারবা তো তারি লাগি চেষ্টা হচ্ছে আর আমার শরীরর নিজর ফের গুটে শক্তি আছে সে কানা করছি নিজে নিজে হি যেন হিল করছি বা ই যেন বিভিন্ন প্রকার বিমারিকে ভিতরকে ঢুকবারকে নিদেশি আর সে শক্তিটাকে নিজেই বড়াসি কিন্তু আজকাল তো তুমি জানছ পরিবেশ খারাপ হেলান বিভিন্ন প্রকার কারণ লাগি আমার শরীর নিজে যেন শক্তিটা বনাবার কথা বড়াবার কথা সেটা বড়াই নেই পারবার
1: হ্যাঁ দাদা আর হেইথির লাগি বলি করি আজকাল দেখব টিকে পাক বদলি যাবা যেতেবেলে সেতেবেলে ফট করি কিছু না কিছু আমার ভিতরে সে তার লক্ষণটা দেখবারকে মিলবা যে পাক বদলি বেলা তো এই সমস্যাটা হয়েছে তো আমার নিজের যে দেহে অছি সেটাকে যেটা সবুঠান এতকা মজবুত করছি ভিতরুলে সেটা হচ্ছে খাদ্য
0: বিলকুল
1: ভল খাদ্য হবার কথা সফা পবন হবার কথা পান পুরা সফা হবার কথা আর পরিবেশ বি সে হিসাবে অনুকূল হবার কথা
0: বিলকুল বিলকুল আর যেন জাগানো সবু অনুকূল আছে ভল আছে এনতা নহে কি পরিবেশটা পুরা খারাপ হয়ে গেল এনতা ভি জাগা মানে আছে যেন জাগানো আমার অনেক ভাই বোন মানে রহুছন পাহাড় পর্বত মোঝাথি অছন সেনর এই যে পাহাড় পর্বত উপরে নির্ভর করুছন কিছুটা চাষবাস হচ্ছে সেথির সেমানে নিজের জীবন জীবিকাকে চলাউছন বাকি পুরা তাকর জীবনটা হি সে পাহাড় পর্বত জঙ্গল ঝাড়ায় তো সে মানকর লাগি এতে সবু চিন্তার কিছু বিষয় নুহে সেমানে বঢ়িয়া সে পায়ন পবন পাউছন আর সে পায়ন পবনটাকে হি সেমানে ব্যবহার করি করি একদম সুস্থ সবল অছন
1: সে যে পরিবেশটা তাকর লাগি উসো বাইর কাম করুছে হেলে আমার কথা যেতেবেলে দেখুছু আমি আমার পরিবেশটা আমার লাগি উসো বাইর তো কাম নেই করবার দাদা তো সেথির লাগি বলি করে আমার শরীরটা বহুত মানে ভিতরু হি কমজোর হয়ে যাচ্ছে আর সেটাকে দুনিয়া প্রকারের ভ্যাকসিনর বি দরকার পড়ুছে কিছু ভ্যাকসিন তো এনতা বি আছে দাদা সেটা পহলা আমার দেহ মানকে দিয়া হচ্ছে তার পরীক্ষণ করবার লাগি যে আমার দেহেতে সে তার কায় সব রিয়াকশন হচ্ছে আমার যে অ্যান্টিবডি আছে সে তার সঙ্গে মানে লড়ি পারুছে কি নি এই সব যে দিয়া হচ্ছে তো সময়া সময়া থি সেটা অসুবিধা বি করছি সবকর দেহ পান তো এক বরাবর নেই সে কি নি দাদা
0: বিলকুল বিলকুল তো যদি আমি সুস্থ সবল রহবার লাগি চাহুছু তো গভর্নমেন্ট রজন সিস্টেম আছে সেইথিরে তো আমি জিমা কিন্তু ଭଲ ଖାନା ଭଲ ପରିବେଶ ଥି ରହିକରି ଆମର ଯଦି ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତିଟାକେ ଆମେ ନିଜେ ବଢ଼େଇ ପାରୁଛୁ ତାର ପ୍ରତି ଟିକେ ଧ୍ୟାନ ଦଉଛୁ, ଯେନ୍ତାକି କସରତ ହେଲା କି ଆମର ମେଡିଟେସନ ହେଲା, ମନର ଭିତର ଶାନ୍ତି ଦରକାର, ଆରୁ ଇ ଯେନ୍ ଖାଇବାର ପିଇବାର ଜିନିଷ ଖେଲବାର ଜିନିଷ ସାମାଜିକ ପରିବେଶ ଯେନ୍ଟା ରହିସି ଖୁସି ମନ୍ଥି ରହିବାର, ସେ ବାଗରେ ସମାଜ ଯଦି ଆମେ ବନେଇ ପାରିଲା କାହାରିକେ ଆମେ ଯେନ୍ ଅନିଷ୍ଟ ନାଇଁ କରବାର ଯେନ୍ ମନୋଭାବନାଟା ଆମର ଭିତରେ ରହିବାର କଥା ସେଟା ଯଦି ଆମେ ବନେଇ ପାରିଲା ଆରୁ ବଢ଼େଇ ପାରିଲା ବୋଇଲେ ଆମକେ ଇ ବାଗେର ଯେନ୍ ଭ୍ୟାକ୍ସିନ ବି ନେବାର ଲାଗି ଦରକାର ନାଇଁ ପଡେ ଗୋଟେ ଆଡୁ
1: ଶରୀରଟା ଯଦି ଆମର ଠିକ ଅଛି ମଜବୁତ ଅଛି ଭିତରୁ ହିଁ ବୋଇଲେ ଆମକେ କୌଣସି ଭ୍ୟାକ୍ସିନର ଦରକାର ହେନ୍ତା ନେଇ ପଡିଏ। ଆରୁ ଆମେ ଯଦି କହିମା ଯେ ସେ ଅଲଗା ଆଡେ ଯେନ୍ ମାନେ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ରହୁଛନ୍ ପୁରା ଜଙ୍ଗଲ ପାହାଡ ଉପରେ ନିର୍ଭର କରୁଛନ୍, ସେମାନେ ବିମାର ହିଁ ନେଇ ପଡ଼ବାର, ଭ୍ୟାକ୍ସିନର କଥା ତ ଦୂରିଆ ରହିଲା ନା, ଚାଲ ଆମେ ବି ସେଦି ଯାଇକି ରହିମା ବୋଲେ ଏଟା ଆମ ଲାଗି
0: ସମ୍ଭବ ନୁହେଁ। ଆରୁ ସେମାନେ ଯେ କିଛି ବିମାରୀ ନେଇ ହେବାର ସେଟା ବି
1: ସେନ ବି କିଛି ସୁବିଧା ଅସୁବିଧା ତ ଲାଗି ରହିଛି। ତ ହେନ୍ତା ଯଦି କହେମା ବୋଇଲେ ଭ୍ୟାକ୍ସିନ ମାନଙ୍କର ଯେନ୍ ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା କରିକି ବାହାର କରା ହଉଛେ ନୂଆ ନୂଆ କରି, ସେଥିରୁ ବି ବହୁତ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଲାଭବାନ ହଉଛନ୍।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ,
1: ଇ ଆମର ଯେନ୍ ବିମାର ମାନେ ହଉଛେ ଖାସ କରି ଯଦି କହେମା ବୋଲେ ଏଡ୍ସ, ତାର ଲାଗି କେତେ କେତେ ଦିନ ସେ ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା ମାନେ ଚାଲୁଛେ, କେନ୍ ସବୁ ଉଷ କଷା ଦେଲେ ଯାହାକେ ବି ହେଇଯାଇଛେ ସେମାନେ ବି ସେ ଉଷ କଷା ମାନକେ ଖାଇ କରି ସବୁବେଳେ ଯେନ୍ତା ଖାଇ କରି ଯାହା ତାଙ୍କର ଜୀବନ ଅଛି ସେଟାକେ କେନ୍ତା କରି ବଞ୍ଚି ପାରବେ, ସେ ତାର ହିସାବେ ବି ଉଷ କଷା ମାନେ ବାହାର କରୁଛନ୍, ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଭ୍ୟାକ୍ସିନ ମାନେ ବି ବାହାର କରୁଛନ୍। ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରା ଥି ପୁରାପୁରି ଠିକ ନେଇ ହେଲେ ବି ଟିକେ ରଚେ କାମ ଦେବା ଯେନ୍ତା ସେନ୍ତା ସବୁ ବ୍ୟବସ୍ଥା ମାନେ କରା ହଉଛି।
0: ଯେନ୍ତା କି ଆମର ଚାଷବାସ କ୍ଷେତ୍ରକେ ଆମେ ଦେଖମା ବୋଇଲେ ଯେତେବେଳେ ଆମେ ଯେନ୍ ବିହନ ମାନକେ ବୁନାବୁନି କରୁଛୁ ଧାନର କଥା ମୁଁ କହୁଛି, ସେତିକି ବେଳେ ଆମେ ଧାନକେ ବିଶୋଧନ କରୁଛୁ ଆରୁ ହଁ ଆରୁ ଆମର ଯେନ୍ ଲ୍ୟାମ୍ପ ଆଖେପାଖେ କି ଆମର ଯେନ୍ କୃଷି ଅଧିକାରୀ ମାନେ ଅଛନ୍ ସେମାନେ ଯେନ୍ ପ୍ରୋଭାଇଡ୍ କରସନ୍ ଦେସନ୍ ଚାଷବାସ ଲାଗି ଯେନ୍ ଧାନ ମାନକେ, ସେଟା ପହିଲାନୁ ସେମାନେ କାଣା କରସନ୍ ବିଶୋଧନ କରିକିରି ସେଟାକେ ଦେଇଥିସନ୍। କାଁ କରିକି ଆମର ଅନେକ ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ଯେନ୍ ବିଶୋଧନ ନାଇଁ କରବେ ବା ଯଦି ଆମେ ଟିକେ ଟେକ୍ନିକାଲ କହିମା ବୋଲେ ଟିକାକରଣ ବା ଭ୍ୟାକ୍ସିନେସନ ନି ଦେବେ ଯେନ୍ ଧାନକେ, ତ ତାରି ଲାଗି ପହିଲାନୁ ସେମାନେ ସେ ପ୍ୟାକେଟ୍ ହିଁ ସେଟା ବ୍ୟବସ୍ଥା କରିଥିସନ୍
1: ସାର୍ଟିଫାଇଡ୍ ବିହନ
0: ହଇ ହଇ, ଆରୁ ଇଟାକେ ଆନିକରି ଆମର ଚାଷୀ ମାନେ ଡାଇରେକ୍ଟ ବୁନାବୁନି କରସନ୍, ସେତେବେଳେ ସେମାନଙ୍କୁ ଜଣାନି ପଡ଼ୁଛି ଯେ ଇଟା ଗୋଟେ ମାନେ ବିଶୋଧିତ ହେଇଛେ ବୋଲିକରି ବା ଭ୍ୟାକ୍ସିନେସନ ବାଗେର କାମଟା ହେଇଛେ ବାଗେର ସେମାନଙ୍କୁ ଜଣାନି ପଡେ।
1: ହଇ ଦାଦା, ଇଟା ତ ବିହନର କଥା ବୋଲିକରି ଆମେ ଇ ରାସ୍ତାଟା ବାଛିଛୁ, ହେଲେ ଆମର ଯେନ୍ ନୂଆ ଛୁଆ ଗୋଟେ ଜନ୍ମ ହେବା ସେତାର ଦାୟିତ୍ୱ ତ ଆମର ଉପରେ ଅଛେ, ତ ସେତାକେ କେନ୍ତା କରି ଏତକା ନୁ ଏତକା ବେମାର ନେଇ ହେବା, ନୂଆ ନୂଆ ପ୍ରକାର ବେମାର ନେଇ ହେବାର, ସେ ତାର ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ମଜବୁତ ଥିବା, ସେଥିର୍ ଲାଗି ଆମକେ ହିଁ ଚେଷ୍ଟା କରବାର ଅଛେ। ଚେଷ୍ଟା କରବାର ଅଛେ ବୋଲେ କାଣା, ଆମେ ଖାଲି ଖାଇଦେମା ବୋଲେ ନେଇ ହୁଏ, ଆମେ ଇଞ୍ଜେକ୍ସନ ମାନେ ନେମା ବୋଲେ ନେଇ ହୁଏ, ଆମକେ ଦେଖବାର ଅଛେ ଯେ ଆମର ପରିବେଶ କେତେ ସଫା ଅଛେ, ଆମର ପରିବେଶ କେତେ ଅନୁକୂଲ ଅଛେ, ତେବେ ଯାଇକରି ସେଟା ଭ୍ୟାକ୍ସିନ ର କାମ ହିଁ କରବା।
0: ବିଲକୁଲ, ଆଉ ଏଠାନେ ତମେ ଯେତେବେଳେ ଏଇ କଥାଟା କହୁଛ ସେତିକି ବେଳେ ଯେନ୍ ଛୁଆର ମା ତାଙ୍କୁ ବିଶେଷ କରି ନିଜକୁ ଯତ୍ନ ନେବାର ଅଛେ, କେନ୍ତା କରିକି ଯେନ୍ ଛୁଆଟେ ଜନ୍ମିଗଲା ବାଦେ କାଣା କରସୁଁ ଆମେ ଯାହା ମିଲା ତାହାକେ ଆମେ ଖାଇଦେସୁଁ, ଆରୁ ଯେନ୍ ଛୁଆ ତ ସେ ଗୁରସ୍ ପିଇବା ମାଙ୍କର ତ ସେଇଥିରେ ଛୁଆକୁ ଅସୁବିଧା ହେବା, ତ ସେଥିର୍ ଲାଗି ଟିକେ ମାନେ ଡିସିପ୍ଲିନ ହେଇକରି ଆମେ ଯେନ୍ ଯେନ୍ ଖାନା ମାନେ ଖାଇବାର କଥା ଆମକୁ ଛୁଆର ଶରୀର ଲାଗି ଭଲ ସେଟାକେ ବିଚାର କରିକିରି ଆମେ ଖାଇମା ପିମା ବୋଇଲେ ନିହାତି ଭାବରେ ଛୁଆର ଇ ଯେନ୍ ଶରୀରଟା ସୁସ୍ଥ ସବଳ ହେବା, ଇ ଯେନ୍ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତିଟା ସେଠାନୁ ହିଁ ବଢ଼ବାର ଆରମ୍ଭ ହେବା।
1: ହଏ ହଏ ହଏ, ତ ଯେନ୍ଟା ପରିବେଶର କାମ ସେ କରବା, ଯେନ୍ଟା ଆମର କାମ ଆମେ କରମା
0: ଆମେ କରମା,
1: ଆମେ ଯଦି ସଭିଏଁ ନିଜର ନିଜର କାମ କରମା ଆର୍ କାହାର କାମ ତି କିଏ ହସ୍ତକ୍ଷେପ ନି କରମା ବୋଇଲେ ଆମର ନିଜେ ନିଜେ ହିଁ ସବୁ କିଛି ଠିକ୍ଠାକ୍ ହେଇଯିବା।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ, ତ ଆଉ ଆଗକେ କାଣା କଥାବାର୍ତ୍ତା ଅଛେ କେ?
1: ଏ ଦେଖ ସମାରୁ ଦାଦା ଚାଷୀ ଭାଇ ଜଣଙ୍କର ସାଙ୍ଗେ ବସିଲେନ ଆସିକରି ବୋଇଲେ କଥାବାର୍ତ୍ତା ସେ ଆରମ୍ଭ କରୁ ତାହେଲେ।
0: ଆଚ୍ଛା ଠିକ୍ ଅଛେ, ବୋଇଲେ ଆମେ ବସିକରି ଶୁଣୁ।
1: ହଁ ଦାଦା,
2: ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନେ, ଆଜିକା ଆମର ବଠେକିନ ଜଣେ ଅଗ୍ରଣୀ ଚାଷୀ ଅଛନ୍, ଯାହାଙ୍କର ନାଁ ହଉଛେ ସାଗର ସାହୁ। ଆଉ ତାଙ୍କେ ଖୁଡ଼ଗାଁ ଗାଁରାନ୍, ଯେନ୍ଟାକି ଆମର ନୂଆଗାଁ ବ୍ଲକରେ ଯାଉଛେ। ତ ନୂଆଗାଁ ବ୍ଲକର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ବହୁତଟେ ଅଛନ୍ ଆମର ସୁନ୍ଦରଗଡ଼ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ, ଯେନ୍ମାନେ କି ପୁରା ସୁନ୍ଦରଗଡ଼ ସାରାର ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରୁ ବା ଜିଲ୍ଲାରୁ ବାହାରକେ ବି ତାଙ୍କର ପନିପରିବା ପଠାସନ୍। ହେଲେ ଆଜିର୍କା କିଛି ଆଲୋଚନା କରବାର ପୂର୍ବରୁ ଯେଉଁ ତାଙ୍କୁ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମନ ସ୍ୱାଗତ କର୍ମା। ଭାଇ ଜୁହାର।
3: ଜୁହାର,
2: ସ୍ୱାଗତ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମନ।
3: ଧନ୍ୟବାଦ।
2: ତ ତ ବର୍ତ୍ତମାନ ତ ଖରାଦିନ ଚାଲିଛେ, ହେଲେ ମଝିରେ ମଝିରେ ବର୍ଷା ବି ହଉଛେ। ତ ଖରାଦିନିଆ ଯେନ୍ ଚାଷବାସ ମାନେ ରହିଥିସି, ଯାହାର ଯେନ ପାନିର ସୁବିଧା ଥିସି, ସେମାନେ ନିହାତି କରି କିଛି ନା କିଛି ଚାଷବାସ କରିଥିସନ୍। ହେଲେ ଆପଣ କିଛି ଚାଷବାସ କରିଛନ୍ କି କେନ୍ତା କାଣା?
3: ଏଥର ଆମେ ଯୋଉ ଧାନ ଲଗା ହେଇଥିଲା, ଧାନ କାଟିକି ସେଇ ଚିଉଁରାଗାରେ ହେବ, 1.5 ଏକର ଖଣ୍ଡେ ହେବ। ମୋ ଜମି ଅଛି, ଆଉ କିଛି ଅଲଗା ମାନଙ୍କ ବି ଜମି ନେଇଛି। ହେଲେ ସେସବୁ ଧାନ କାଟିକି ମୁଁ ସେସବୁ ଜାଗାରେ ବାଇଗଣ, ଲଙ୍କା, ଟମାଟର ଏଇ 3 ଭେରାଇଟି କ୍ଷତି ଲଗାଇଛି।
2: ତ ଏଇଟା ତ ଯେନ୍ ଚାରା ପ୍ରସ୍ତୁତି କରିଥିବେ ନିହାତି କରି ସେଦିନ ସରିଲା ସରିଲା ପରେ କରିଥିବେ?
3: ହଁ,
2: ଧାନ କାଟିଲା ପରେ
3: ଧାନ ସେ ପାଚିଗଲା ଧାନ ସେଇଦିନଠୁ ହିଁ ଚାରା ଗଛ ଲଗାଇଦେଲୁ। ଧାନ କାଟିଲା ପରେ ଏବେ ତ ରୋଟରରେ ସବୁ ଜୋତା ହେଉଛି, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଜୋତିକି ଜମି ରେଡ଼ି ହେଇଯାଉଛି। ସେଇ ଗଛ ଚାରା ହେଲା ପରେ ଜଲ୍ଦି ଲଗାଇଦେବୁ।
2: ତ ଆପଣମାନେ ଯେତେ ବି ଚାରା ଯେନ୍ ପ୍ରସ୍ତୁତି କରୁଛନ୍, ଚାରା ପ୍ରସ୍ତୁତିରେ ଯଦି ଆମେ ଠିକ୍ ଭାବେ ନେଇ କର୍ମା ବେଲେ ଅସୁବିଧା ବି ହେସି କେ?
3: ହେସି, ଯେମିତିକି ସେପଟେ ତ ଭଲ କରି ବର୍ଷା ବି ନେଇ ଛାଡ଼ିଥାଏ, ଶୀତ ବି ନେଇ ଆସିଥାଏ। ସେଥିଯୋଗୁଁ ଯେଉଁ ଚାରା ଲଗାଇ ପା ଯେଉଁ ଜାଗା ବଣାଉ, ଟିକେ ଡିପ କରି ଲଗାଉ, ଯେମିତିକି ବର୍ଷା ହେଲେ ବି ସେଟା ପାଣିରେ ନେଇ ବୁଡ଼ବା ଆଉ
2: ପାଣି ଗଡ଼ିଯିବା। ତ ଚାରା ପ୍ରସ୍ତୁତି କଲା ସମୟରେ କେନ୍ କେନ୍ କଥା ପ୍ରତି ବିଶେଷ କରି ଧ୍ୟାନ ଦେସନ୍, ଆର୍ କାଣା କାଣା ସବୁ କରିଥିସନ୍?
3: ଚାରା ପକେଇଲା ବେଳେ ତ ଆମେ ଭଲ କରି ଆଗେ ମାଟିଟା ଶୁଖାଇ ନେଉ, ତାପରେ ଟିକେ ଡିପ କରି ଜାଗା ବଣାଉ, ତାପରେ ଆମ ଗୋବର ଖତ ଦେଉ, ତାପରେ କିଛି ଡିଏପି ସାର ବି ଦେଉ, ଆଉ ଆମେ ଭଲ କିସମ ମଞ୍ଜି ଯୋଉ ବାଇଗଣ ହଉ କି ଲଙ୍କା କି ଟମାଟର ଭଲ କିସମଟା ଚାରା ଲଗାଉ।
2: ତ ଏଇଟା ତ ବିଶୋଧିତ ହେଇଛି, ପକେଟରେ ଆସିଛି,
3: ପକେଟରେ ଆସେ
2: କି ଆର ଥରେ ବି ବିଶୋଧିତ କିଛି କରସନ୍? ଭାଲ
3: ନାଇଁ, ସେସବୁ ତ ସବୁ ରେଡ଼ି ହେଇକି ଆସିଥାଏ ନେଇ କରୁ।
2: ତ ବିହନ ମାନେ ଯେନ୍ ଆପଣ ମାନେ ଆଣିକରି ସବୁ ଚାରା ପ୍ରସ୍ତୁତି କରୁଛନ୍, ଏ ବିହନ ମାନେ ମାର୍କେଟରେ ଯେନ୍ ମିଳୁଛି ଭଲ ଆକୃଛି?
3: ଭଲ ବାହାରୁଛି, ଯେମିତିକି 70-80% ଭଲ ବାହାରେ। ଏ 10-5 ଗ୍ରାମଟା ପିଲୁ ଖାଇଯାଏ କି ପିମ୍ପୁଡ଼ି ଖାଇଯାଆନ୍ତି,
2: ଟିକେ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ
3: ହେଇଯାଏ, 70% ଭଲ ବାହାରେ।
2: ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିମା ଆପଣଙ୍କର ଚାଷବାସ ନିକେ। ତ ଯେନ୍ ମିର୍ଚା ଚାଷଟା କରିଛନ୍, ଏଇଟା କେନ୍ କିସମର ମିର୍ଚା ଏଥର କରିଛନ୍?
3: ମିର୍ଚାଟା ସବୁଟା ହାଇବ୍ରିଡ୍ କିସମ ଅଟେ, ଏଇ ସେମିନେନ୍ସ କମ୍ପାନୀର, ସେଇଟା ଭଲ ହୁଏ।
2: ତ ଏଇ ଯେନ୍ କମ୍ପାନୀ କଥା କହିଲେ, ଏଇ କମ୍ପାନୀର ମିର୍ଚା ଇହାଚିନ୍ ଏ ବର୍ଷ କରିଛନ୍ କି ଆଗରୁ କଣ୍ଟିନ୍ୟୁ କରି ଆସୁଛନ୍?
3: ସେଟା ପ୍ରତିବର୍ଷ କିଛି ନା କିଛି ଲଗାଯାଏ, ଜାଗା ତ 20-1.5 ଏକର ଅଛି, ତ ଏ ବର୍ଷ ଏଇ ଜାଗାରେ ଲଙ୍କା, ସେ ଜାଗାରେ ବାଇଗଣ, ଏମିତି ଅଦଲ ବଦଲ କରିକି ଲଗାଉ।
2: ଏଇଟା ଗୋଟେ ଭଲ କଥା କହିଲେ, ଅଦଲ ବଦଲ କରିକିରି ସବୁବେଳେ ଲଗାଉଛନ୍, ଏଥିରେ କିଛି କାରଣ ଅଛି କେଁ?
3: ହଁ, କହନ୍ତି କି ଗୋଟେ ଜାଗାରେ ଗୋଟେ ମଞ୍ଜିଟା ରୋପିଲେ, ଗଛଟା ଲଗେଇ ଲଗେଇଲେ ଆର ବେଳେ ଭଲ ନି ଫଡ଼େ, ଏମିତି କହନ୍ତି ବେଳେ ଅଲଗା ଅଲଗା କରି ଲଗାଉ, ଜମି ତ ଅଛି।
2: ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ମିର୍ଚା ଚାଷ ବିଷୟରେ ଆଲୋଚନା କରମା। ତ ଯାହା ବି ମିର୍ଚା ଚାଷ କରିଛନ୍, ବର୍ତ୍ତମାନ ତ ବାହାରୁଥିବା ବିକ୍ରି ବଟା ବି ହଉଥିବା?
3: ବାହାରୁଛି, ଏବେ
2: ବାହାରୁଛି। ତ ମିର୍ଚାରେ ବିଶେଷ କରି ଆମେ ଦେଖ୍ସୁଁ ଯେ କେତେବେଳେ କେତେବେଳେ ପତର ମୁଡ଼ି ଯାଇସି, ତ ଏ ସବୁ ସମସ୍ୟା ସବୁ ଦେଖିଛନ୍?
3: ଦେଖିଛି।
2: ତା ଲାଗି କେନ୍ତା କାଣା କରସନ୍?
3: ସେ ଆମ ଗାଁରେ ସେଇ ଯୋଉ ମଞ୍ଜି ଦୋକାନ ବାଲା ମାନେ ଅଛନ୍, ସେମାନେ ହିଁ ଔଷଧ ଦିଅନ୍ତି, 3-4 ଭେରାଇଟି କରିକି ଗୋଟେ ଡବା କରି ଦିଅନ୍ତି, ଆଉ ସେଇ ଡବାରେ ଆମେ ଛିଞ୍ଚୁ।
2: ତ ମିଶେଇକରି ଲଗାଉଛନ୍ କି ଅଲଗା ଅଲଗା ଦେସନ୍?
3: ମିଶେଇକରି ଗୋଟେ ଗୋଟେ ଡବା ଦିଅନ୍ତି, ଏଟା ଗୋଟେ ଏଟା ଗୋଟେ ଏଟା ଗୋଟେ, 3 ମିକ୍ସ କରି ଡବାରେ ଘୋଡ଼ୁ ଆଉ ସ୍ପ୍ରେ କରୁ।
2: ତ କେତେ ଥର ଲେଖାଏଁ ମାରୁଛନ୍ ଏଇ ଯେନ୍ ପତର ମୁଡ଼ାର ପ୍ରୋବ୍ଲେମ ହେଲେ?
3: ହେଇକି ତ ଥରେ ରହି ହେଇଯାଏ, କିନ୍ତୁ 2 ପରେ ମୁଁ ମାରିଦେ, ସପ୍ତାହ ପରେ ହେଲେ ପୁରା ଫ୍ରେଶ୍ ହେଇଯାଏ।
2: ଆଚ୍ଛା, ଚାଷବାସ କଥା ବୁଝିବାର ଲାଗି ଆଜ୍ଞା ମାନେ ଆସନ୍ କେ ଆପଣଙ୍କର ଏରିଆକେ?
3: ହଁ, ଆମ ଗ୍ରାମସେବକ ଅଛନ୍ତି ନୂଆଗାଁ ବ୍ଲକ, ସେମାନେ ମଝି ମଝିରେ ଆସନ୍ତି, କେବେ କେବେ ଚଣା ମୁଗ ବିରି ଏସବୁ ଦିଅନ୍ତି ଚାଷ ପାଇଁ, ସେଇଗୁଡ଼ା ବି ଲଗାଉ ଅଲଗା ଜାଗାରେ, ସେମାନେ ମଝି ମଝିରେ ଆସନ୍।
2: ତ ଏଥର କାଣା କାଣା ମିଳିଛେ କା ଚାଷୀମାନଙ୍କୁ?
3: ଏଥର ତ ନେଇ ଆସି